0: যেগুলো বিসবি, যেগুলো বিসবি যারা দেখেছিল অনলাইন তোমার মন্ড
1: কেন বলে জানেন তাক সাগার কাক দুগল লেখ বান্দা কেন মুন তে তেও বদুন লেখ লোন ইয়ে নিপ খাম লেন
0: যেগুলো বিসবি, যেগুলো বিসবি যারা দেখেছিল অনলাইন তোমার মন্ড।

0: মাত লাকওয়াকাম রাকাম জা শাইখ ইব্রাহিম লো দনম জা জামামাত লাকওয়াকাম রাকাম জা শাইখ ইব্রাহিম লো দনম জা নটো ননেক বজহ নটোম বচরনো জামামাত বাবা লাগে দন খারম
1: নাম জাই ফিল মাসামা আদ জাবা মজে দন আদু নকি ওয়াক্তু জেবো নাম জাই ফিল মাসামা আন্ত জেবো মগে দন আদু নকি ওয়াক্তু জেবো দেমো না বাইরু তয় ইয়া বাই ফরাসু নি খলি আউজো মু ফারমিরাসু দেমো না বাইরু তয় ইয়া বাই ফরাসু ñu xolli awjom mu far miras jawrin ya ak tolam ya dona larba jedna yep farna fek bamba xamna kero ak bamuy nuyo cheikh bamba.